কানো মাগো চুরো বাটি নানি ঘালো শিরো এজ কানো মাগো চুরো বাটি নানি ঘালো শিরো পুরো নানি জিনে দিঘো কোনি শিরাম পড়বো জিরো এজ নানি জিনে দিঘো কোনি শিরাম পড়বো জিরো কানো গয়ো ভাগে নানি কে গই লাগ কানো গয়ো ভাগে নানি কে গই লাগ এজ কানো রোয়ে ভাই নানি দোরে এজ নানি দোরে কানো রোয়ে এ ছেড়ে মহাজ রাগ এজ ছেড়ে রে দীপক রাগ রে ভাই কানা রে মানা পুর চালা যোধপুর উরো যোধপুর কা কবুতর আর ভাই উড়তা রে ফুর ফুর রে কমুতর বলি ফুর সোরা বোলা হুর রে লাগে গিন্ডকড়া রে লাগে গিন্ডকড়া।